0: baru khemla ba khemla ma se ain anilumo doni kosa limbu gazing lower ringchom lamba khone tayung pokhangwa ma ain ani ta jingyo khone grocery maniari lengsong chuk bajugle khone moti ti itima phukangwa thide itima larwa khon ta jingi anilumo iba bukhangwa khone lamdhan tam sewaru nusaba
1: sewaru
0: lamdhan waru aning sebung himo
1: nugen
0: arang bare se gokri grocery maniari lengsong ajugle sa ani yatung lumo gokri lengsong chukpa suri awa arangare toginu akhendang nukan kizu rebo pita
1: alo anga 24 warsa ko
0: nibungang sumsi lisi tongge kere jure yari ri nu baro yari ri
1: nugen
0: hagang lori ge arangare ko bilengson azung ambagara azung da papa ani suma ani hagang lori ge membi ma ani ge we khali na bemin ba tembe ba ya mi hare ra lengson ju ani yak thung ba ani ge suang suri awa membi hale jule konda yengo kon lengson ju le hede ini ma abang
1: কন লংসং দোং লেজে হেদে ইনিম হোসুংবে বরাজে কো আনি সুকিম খামগো ও কেয়ংবা আনি গারে ইয়াংসারে লংহং চোকমা গসিরাথাং অর আনি আছে ইয়াং আসাবেলে জুগলে খামবা ইয়ংবা ইয়ংবা লংহং চোকমা সুকমেদেনে খাসং আনি ইয়াকথুংসারে জে না গো না চোকমা র তুখে জোকমা র আংসং লংহং ইন নাং আজে ইমাবো লংহং নাং নুবাই ই মাং জো মাবং আজে লেংহং ইন নি নে মাগরা জে কো লেংহং মোজে আবাং নি নুবা আবং লা বে গ্যাং বগরা জে লেংহং চোক মেলা জে লচি করা জে ইন্ডিপেন্ডেন্ট ফিল আং আবং
0: জো ইউম বা আবং
1: আজ চোক ইউম বা আবং ইয়ামো উই উই আং কে হা মো পিক মাসাং না গো না মা মা চোক মাসাং লেংহং কে জো বা মনা রেন জে আজে চি ফ্রি আবং মাবা কো সাই রে ইয়া নি হা র অন্ডার মো ইউম মা কো মে দে প্রমে জো নেন আতি পেক মাত হামা সাং লং হং ইন বন জোক মাং আবাং ই ইমার্জেন্সি আম বখা জোক মাং সুকতে ইয়মু ইয়মু কো লং হং জোক মেলে জে মিন পান জে আর আ না জে জেন কাস্টমার আনু নু বা আ মা পাম নু মা পা মা ই নে মো একদম পোলাইটনেস ওয়ান হেকি জোক র দে ইমগ্র জে লং হং জোক মে লং নকসান জে আম বো নে ফাইদা বং অরঙ্গা লো আই শেষ বসা পং লং হং জোক বা হা গো লং হং জোক আং আং দো আহিং রামং নুরিকং চলবাজুমা সুতুং নুরিকং রবে ইনজা বিচুয়া না গনা নিসাং হিম নিমা পাংমাসিয়াং না গনা তোমা সুতুং লবাতা
0: নুবাগানু আনং আরংবারে চে থিদি আসং গুমিলা কন লেংসং সিয়াং
1: আমং গা দোকান মুজে থেয়ুং গে বরাজে আনি গে হা ইউম হা কন জতিয়াং ছাগ জুক পা সামান হাজে প্রায় প্রায় ক্যারেকি সং হাজার ইয়াশাহা মিউং না গো না রানি গে বিস্কুটা ওয়াই ওয়াই হা চামাই সংকু সংমাজাই
0: হাজার
1: কিরাই কিরাই হিমু তো ইউং না আলো ধারি
0: আনাম ফান হিমা মাদাং মারে খন আতিন রিটেল বি এমআরপি বি
1: গান রিটেল মো তো
0: রিটেল হাজার এমএন নুবাই মনারে হাতেন দো মি সংর ব এই আলো গা কেন অনলাইন বেসিস ওয়া আই আখেন লে অনলাইন উইং হাসাং আনি কি ওপেন কন অকেরি হমাং ইউ মাং আবং ইং হাকে
1: দং বা অজ মলা তিং বা আনাং কোন বিশাল মা থারে চৌগুলাং আছে চে কো আনি লংসং হাজে গো চুপ চুপ পা লংসং হাজে আজে ইউসরো বিগ লব কর খলেন আনি অল্টারনেটিভ ই বরিন সি আজে আকের কাং অল্টারনেটিভ ই মা বে বর আজে আরো কোন হারে হানা মে জোরম বা পে বর আজে কুনচি বি সাং বি সাং কি ইং বা কি ইং লংসং হা নিউ মে আছে সা সুক সা নিউ কোন না আজে বন জোক মার লাগি কোন না মতলব কোন না মাসি লাগে জে কোন হারে বাই ওয়ান গেট ওয়ান কুই কুই দে লাগো বাই ওয়ান গেট ওয়ান পুং মি সং কু হকে দি কে এন অফ সে মিলিং দারি 15 রূপে গটা ফুলকপি মে সংক্রমা কর আরো খনা সঙ্গ মেরে আমরা আরো যে কেজি মে সংক্রমা অকেরকে কন হারে যে হামা যে আইডিয়া মে গিত্র মাবে বুড়া কি শিক্ষা না ওয়ারি পরে গিম বাজা তিঙ্গো চুকসা চুকসা ল্যাংহং এ যোগ পা যে বন যোগ মাসিবং কের অব কন হার আইডিয়া মে গিত্র মা তান্দি তান্দি যে কন হার ওয়ারি পরে কিং বা কন চুকসা চুকসা ল্যাংসং তাঙ্গা আজে চামা বন মিজোরাম বে আবাঙে খুঁজছি পাং ফেয়ে মেরে মেরে চামা মেরে মেরা খুচে চামা মিবি কংজে কন ইম বালেংসং আর এক সা মি বং মেনু হামাম জুগ্রাচনারে ইমু মঙ্গো কুমেন সঙ্গাম হেতু কনার কন জাস্ট আইডা রহ তোর আর কন জতি পাখান গথাং বা কন ইম বিম বা কন লাইং হং এ জোক পারে জে হন আইডা আমি গি তং আন আর সুখি মু আর ই মানি বগর আনি হান না হা জতি আনি সুখি মু কিং বা আনি ইয়ামি সা জে লাইং হং মুগে আর মনিহারি গোর্সারি চলজং নামা দোকান অম্বাজি অম্বাজি ফোসং ফো মাঝে তোর আরো যাচ্ছে চার পাঁচ বর্ষ আজই টাইম লাগবে যোগ কম্বা বেলাল দাগ লেগ কন পাখা বা যত সুসা লেং হংগে যোগ
0: পাগাম
1: লেং হং টান বা খাস কুঞ্চি প্লান তো খাগন মন আমার বাই ওয়ান গেট ওয়ান টু হানি
0: তো আনি নি সুমেলা আনি গলতে এম বোতে পাই গে মেবি ইং মাঙ্গে যাবাম না ই গে তাহলে কয়ো কে সঙ্গে টেম্বে বা কিং বা রে খে একদম টেম্বে বা রে কে সঙ্গে বা রে খে খে খে না মোলা মিং অংশি মি সঙ্গে
1: হোম বাড়ি কাং মিশন ক্রমা হকের গা মিশন ক্রমা মতলব মিশন ক্রমে মানে মিশন ক্রমে আরো যে হন্দা বা কেসং বাং আছে চিচে কন্ট্রোল বুকে মানে কনার হকের কাং পি মাঝে মেরের শ্রম বা হকি তো ধর কোন আখেন ঠোঁ পাখা বা হারে আবাঙি ল্যাং সঙ্গিন বন মেজুগ্রা মেভিকলং কন্ট্রোল মে বুকে আর কথা তো আমি খাগো বাজরা মতো আখেন চার পাঁচটা দোকান গো বন বুকে হাজার বন বুকে আর মিলিং সিলিং দারিক চে হামা বুক বে বড় যে গাড়ি গাড়ি মো মিউ রং যে কন নাম সবজি হা এমনি ডেলিভারি পোখরে হয়নি খনং আর বন বুকে হাজার নুটি সাকছি হা তোর আরো না বন পোকেন হকে হিকে কন কন হারে এগাং যে কুঞ্চে মঙ্গুম জুরম দেশ আমা বেলালে যে আনি যে মু আনি আমা বেলালে যে ল্যাং চোখে লমা হই চোখসা ল্যাং সঙ্গা খোল চোখ মান ইউমানি বাবা যে আনি তো কমরাং নেমাব আনি তো কন যে আবাঙি কমরাং নেমব আনি তো দোকানিয়া পুরা পোমর বেগ মা পোমর বেগ পাখা বারে চান্স মেবং নেন হই কিরে আমি কোসুন আর আনি তো আইম বেলে চোখলে নেই হাকের পোমল পোমল পে করছে এগাং আনি কে দংবা ইয়াংকে সাবা মানে
0: সাবা তগি পোম ইয়াংলে থাকলে কিলেক পা ইয়াংলে থাকলে কুসিং নি পা বুং লাবি এগাং সারি কে নু বা পান কি খাও রে এগাং কনিন সোনি নু সারি কে নু বা নু বা ইয়া মানি গে গথি পোমল গথি ইয়া তো থাং মেরে আনি গে গনাতি ইয়েম বতে পাবেলে কিং বং হিসাব আর তালা কলে কন্ডিশন আলা ওলে ওয়ানামিন কন আখেন आलु मलाङ आखेन आखेन यम यम मलामे दे अनि के अखे इतुमे अनि के इङमा सजिलो हमलाम इङ जाम्बे र पछि के बा आतिलाम सभा वा खालम तानबे जाम्बे र पछि के गे लाधाले लाम हा ओमतुमे कुमार तेमा लाम हा ओमतुमे करि जाम्बे त कर अखे रे आला केदाबा यम अक्तम पुङलो बपा केदाबा यम थि पुङलो प कङ थाइङ हो पिना अनि के
1: एगा
0: आरंगले नुवा पाञ्ची कि खाब्रे जरिरि नोगेनवा ग्यांग आरंगले आखिरि ककरि लेङसङ चोगुङ फाङ निवा लिङसिङ आखिरि आजुङला देला र
1: इगा जै आरंगा जेछि चुप तामिले बेला जै हामा बोखेर जे एङा आइ मुनु जे निसानि माङा सुसुम सिहिम चोगुङ पिनिङ युङ खेनि हाना ग्रिबा आजा टिभिसुङ आम्बा हुनु चाहिँ यार आम्बा जा तकिबा जा साइलाइट त पर फेलाङ नमुना हो आम्बा बेला लेखन सिंह हालेन आज सप्लाई जोग थियो नागन आज
0: सापामा
1: थियो अनि आम्बा ल खासाङ गाजे र पाङ्फे मुवामा अर यान सिंह बुङ्गने है
0: पुरा
1: आरो गरङगा बारी म रोड थाङ फेरेङने हो नि तर फेयर बेदर रोड फेरेङने खासन मेनु नेनो नै बाङे म उस्ते गङ्गा रुगी यान ओ मेनाना हाल त मेनाना अल्टरनेटिभ क इमा गरि
0: इबो के
1: अनि गाउँ त था
0: खमना मेमे
1: हजुर या मि ए मुना र एगाङ लासङ ज थाङ गतो जे खास खान्दा ला उस्यान उसिस खान्दा
0: खान्दा
1: गेरिस म यान बक्छु अनि यान र ड्राइभर अनि सेगाङ जे साहित्यमै बोखानलाई जोगल चाहिँ खा म के भा याङ लकमा चाहिँ चुक ससा पान दोकान अनि पान दोकान हेक तुमीले आमा र आखेन हाबेर मिरिगेन ताङसाङ men ga yang kok mena
0: mena
1: ga bunsha pang thit mo ho inga ga aram le wa manan tu ngai ar aram le gari lo mo ro am bo khe bang khang ba ni bo khe ek
0: tam ya le song ga ge bo khe ni ya re ri lo gen ya re ri ek tam ai su sang wa ai arang wa na kona bang ge ga kan ni sung ga ek tin jeng ga thi le mu ta si gen go kri pa ma ya mi pang Asi kami itu mai ain jenuh pokai yari yari aning sebunga nusa suni nusa yari yari nugen waru
1: nugen siksa
0: kem lama masih ani alu agar selu bace an suni yak tengle cuksa pan lengsong cugong alu yamba lengsong dang bapu kemwa balati ani kusing do pan kusing ani tu mila Tukhi menjokte mana afaleng pusang lo mete ne graba kusing ani temila hale ani lati lengsong chuk mang himram chuk ma sukta grabang ani hingla aku simla bang patung lo ain ba thimbe yem pokhe churba chugle kha ko mon nam simla pot kon thimbe egang pangen mintu thimbe mudem thimbe hik mayari pokhengwa ain lagi semui naka semui sewaru kon kanta ing sebung himlo
2: Kuzu Zampo, the Lungtenga Gatoi Tika Chuse Colonna, Taringi P. Tamki Chuse, Nadonte Kamasumcho Lepta Pangimi to Denjubilarium Capta Sembono, the Shuinkin, Genshe, Langetamchi Compolo, P. Tam Diletang, P. Natigi Lirim Dinalo, Gasota, Chamberlexo, Shudui Taring Zami Mar, Rabjung Chubdimpo, Denjung Gallo Sungia Kachuka Sum, Namlo Mepo Talui. Daung apigi ceji I. Injilo nyetong kechi dugi dau dupigi ce jirup I. Meriwebgi meter nyegya chuksum chuzor tukchurinti kilohos chikton shifkyashi FM kanji zenga megahos gyata sum tile news on AR eble gyuti lerimdi sembo nocu. Tangajigi pichamke lerimdi parche lamsigi soldebgi gyun piti gochukshin I sembo nao.